খ্রিস্টাব্দ, 27 শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 5টা বেজে 14 মিনিট 15 সেকেন্ডে, সূর্যাস্ত 6টা বেজে 8 মিনিট 23 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 15 সেকেন্ড।

পাঁচটা কুড়ি মিনিট উর্বশী উপস্থাপনায় রাশন মুরারকা, ছটা বাজে দশ মিনিটে হিন্দি বার্তা, ছটা তিরিশ মিনিটে গুল গুলশন, সাতটা বাজে দশ মিনিটে শ্যামা সঙ্গীত শোনাবেন উদয় বন্দ্যোপাধ্যায়, সাতটা তিরিশ মিনিটে দারবান, আটটা হিন্দি ছবির গান, আটটা তিরিশ মিনিটে স্পটলাইট বাংলা রূপান্তর, নটা বাজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের উপস্থাপনায় রাজীব পোশাক, এগারোটা দশ মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রজাতন্ত্রের প্রথম অধিবেশন সকাল ছটা তিরিশ মিনিটে রয়েছে আজকে চাষবাস, রয়েছে কৃষি সুপারিশ, ছটা চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই নিয়ে পড়বেন ডক্টর প্রথমা চৌধুরী, ছটা পঁয়তাল্লিশ মিনিট প্রাত্যহিক উপস্থাপনায় সুতপ চট্টোপাধ্যায় ও কল্লোল কুনার, সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আটটায় জানাও জানা টেলিস্কোপের কথা রবীন্দ্রলাল মুখোপাধ্যায়, আজ তৃতীয় পর্ব, আটটা পাঁচ মিনিটে নজরুলগীতি শোনাবেন উদয় বন্দ্যোপাধ্যায়, আটটা কুড়ি মিনিটে উত্তরণ দৃষ্টিতে বিশেষ সক্ষম করেন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, আজ দ্বিতীয় পর্ব, আটটা তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ এজাদ আলী খান, নটায় গানে গানে বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান, নটা পঁচিশ মিনিটে জেলা চিঠি ও তারপরে গানে গানে শেষাংশ, দশটায় গানের ফেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, এগারোটায় যুববাণী অনুষ্ঠান যুববাণী জন্মদিনের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় প্রিয়াশমা গঙ্গোপাধ্যায়, ঋত্বিক শিকদার ও অতিথি চারবাক বিদিত্য, দুপুর বারোটায় দিল্লু পাপাজি শোনাবেন অরূপ কুমার সেন, বারোটা পনেরো মিনিটে লোকগীতি শম্ভা কুণ্ডুর কণ্ঠে, বারোটা তেত্রিশ মিনিটে কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনায় নিয়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, একটা পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল অন্দর সংবাদ, অতিথি সৌমন চক্রবর্তী, উপস্থাপনা জয়শ্রী ভৌমিক, দুটো তিরিশ মিনিট আধুনিক গান, দ্বিতীয় অধিবেশন বিল পাশে রয়েছে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলা নিয়ে বিলাছিয়া মাতা অশ্বিনীদত্ত বিদ্যাপীঠের শিক্ষিকা মহুয়া দাসগুপ্ত, ছটা বাজে পাঁচ ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান শুনি লোকগীতি হেমন্ত মুর্মু ও সম্প্রদায়ের, আজ প্রথম পর্ব, ছটা পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরে ছটা আটত্রিশ মিনিটে কিষাণবাণী, প্রথাগত কৃষি নাকি নার্সারি কোনটা লাভজনক এই নিয়ে বলবেন সুব্রত বৈদ্য, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগত মণ্ডল মল্লিক, সাতটা বাজে দশ মিনিটে রামায়ণ গান উপস্থাপনায় গীত গায়ত্রী অধিকারী ও সম্প্রদায়, সাতটা তিরিশ মিনিটে সমীক্ষা, আটটায় অনুরোধের আসর, আটটা বাজে তিরিশ মিনিটে অন্বেষা বিজ্ঞানের খবর ডিজিটাল নতুন পেশা এই নিয়ে ডাক্তার সুপ্রেন্দ্রনাথ সর্বাধিকারী, শুনুন আজকে সারাদিনের গীতাঞ্জলি সঞ্চিত প্রজাতন্ত্রের কিছু অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা, এখন শুরু হচ্ছে সুব্রত সঙ্গীত, আচরণ ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, প্রথমে যোগিয়া ঠুমরি ও পরে ভৈরবী ঠুমরি।

প্রথমে জগিয়া ঠুংরি ও পরে ভৈরবী ঠুংরি শোনালেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। শেষ হল সুবোধ সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বল্টু বিশ্বাস।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন পল্টু বিশ্বাসের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয় দেব প্রচার তরঙ্গে।

শুনলেন রামচরিতমানস, আর শুনলেন 201 পর্ব। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী ইন্দ্র সরকার।

এতক্ষণ রজনীকান্তের গান শুনলেন ইন্দা সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখে কি রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরমা গরম চা বা কফি কাপটা চলে এসেছে, কোনটা বলো তো? আর এখন এই মুহূর্তে ছুটিয়ে চলছে বর্ষাকাল, মানে রোজই বৃষ্টি, রোজই বৃষ্টি। রোদের আপাতত তো দেখা নেই, কিন্তু যাদের বর্ষাকালটা ভীষণ প্রিয়, যাদের বৃষ্টি ভালো লাগে, আমার মনে হয় তারা এই সময়টা জাস্ট জমিয়ে এনজয় করছে, কি তাই তো? আর ইতিমধ্যেই আমরা প্রায় সপ্তাহের শেষের দিকে তো এগোচ্ছি একটু একটু করে, মানে আজকে বৃহস্পতিবার হয়ে গেল, যাদের শনি রবি ছুটি তাদের জাস্ট আর দুটো দিন, মানে আজ আর কাল ওয়ার্কিং ডেজ, তারপরে একটা লম্বা ছুটি উইকেন্ড। আর যাদের শুধুমাত্র রবিবারটা ছুটি, তাদের আর একটু কষ্ট করে নিজেদের ঠেলে ঠুলে রেডি করে অফিসে নিয়ে যেতে হবে আরও তিনটে দিন, তাই তো? আপাতত আর যাই হোক, সকালটা স্লো শুরু করলে একেবারেই চলবে না, কারণ একটু পর থেকেই রেডি হয়ে অফিস কিংবা স্কুল কিংবা কলেজের জন্য তুমি রেডি হবে। আর এদিকে আমিও কিন্তু একদম যুববাণী স্টুডিওর ঘড়ি দেখে সঠিক সময় চলে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে জমি আড্ডা দিতে। যুববাণী স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে 7:11 হয়ে 58 সেকেন্ড হয়ে গেল সময়, আর আজকে টানা আগামী 50 মিনিট

কে থাকবে তোমার জন্য, গান তো অবশ্যই থাকবে, সঙ্গে থাকবো আমি। আর আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথাও তোমায় বলবো, আর একটু রিয়েলিটি চেকও দেব, সঙ্গে থাকবে প্রচুর প্রচুর প্রচুর আড্ডা। আর যেই আড্ডাগুলো জমবে কিসের জন্য? অবশ্যই গানের জন্য, মানে গান ছাড়া আমাদের সুপ্রভাতের আসর আর যাই হোক জমজমার তো হতে পারে না, তাই না? তাই একটা মিষ্টি গান দিয়েই ভাবছি আজকে আড্ডাটা শুরু করব। আর যদি তোমার এখনও ঘুম না কেটে থাকে সকাল সকাল, তাহলে তো এই গানটা শুধুমাত্র তোমাকে আমি ডেডিকেট করতেই পারি। ঘুম ঘুম ওই চোখে রোমিও সিনেমা থেকে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য। গানের পর আবারও ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

গানের পর আবারও ফিরে এলাম আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর এখন আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তো বলবোই, তার আগে তোমায় যদি একটু বলি স্কুল জীবনের কথা, তোমার মনে আছে সেই ইতিহাস বইটার কথা, স্কুলে পড়ার সময় ওই যে একগুচ্ছ শাল মনে রাখতে হতো, বাপরে বাপ, সেটা নিয়ে একটা মানে প্রথমত তো যুদ্ধ চলতোই যে এতগুলো শাল তার সঙ্গে ঘটনা, সেই যে একটা মিসম্যাচ করার একটা ব্যাপার থাকতো, সেটা যে কত গণ্ডগোল করে এসেছি পরীক্ষায়। আর হ্যাঁ, যতই গণ্ডগোল হতো না কেন, নানান রকম উপায় কিন্তু আমরা ঠিক মাথায় ভেবেই নিতাম যে কীভাবে সেই সমস্ত শাল সঠিক ঘটনার সঙ্গে মনে রাখতে হবে, তাই না? আর না, একেবারেই বলছি না তাদের কথা যাদের ইতিহাসটা খুব পছন্দের সাবজেক্ট, একেবারেই তাদের কথা বাদ দিয়ে বলছি, কিন্তু যাদের ইতিহাসটা খুব একটা পছন্দের সাবজেক্ট ছিল না, তাদের বেশ কষ্ট হতো সেই সমস্ত শাল মনে রাখাটা। তবে আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী লেখা রয়েছে, কী কী ঘটনার জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে, তোমাকে এখন চলো সেটাই এখন চট করে বলে দিই।

রমেশচন্দ্র দত্ত, যিনি ছিলেন একাধিকধারে বাঙালি ইতিহাসবিদ এবং সাহিত্যিক, জন্ম 13 আগস্ট 1848 সালে। তিনি বঙ্কিমচন্দ্রের অনুরোধে বাংলা উপন্যাস রচনার দিকে ধীরে ধীরে নিজেকে নিয়ে যান। তার জার্নি শুরু হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে, আর তারপর তার সহপাঠী সেখান থেকেই তৈরি হয়, নাম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরে 1866 সালে তিনি মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে এবং স্কলারশিপ অর্জনের পর আর্টস পরীক্ষায় পাশ করেন। 1668 সালে বিএ ক্লাসের ছাত্র থাকা সময় পরিবারের অনুমতি না নিয়ে তিনি এবং তার দুই বন্ধু বিহারীলাল গুপ্ত এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমান। রমেশচন্দ্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বকে ছাপিয়ে যাওয়ার প্রচুর চেষ্টা করেছিলেন সেই সময়। আর সেই সময়ে দীর্ঘ সময় ধরে 1853 সালের আগে এবং পরে যখন ইংল্যান্ডে ICS পরীক্ষা চালু করা হয়, ঠিক তার আগে মূলত ব্রিটিশ কর্মকর্তারাই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে নিয়োগপ্রাপ্ত করতেন। আর 1860 সালের দিকে ভারতীয়রা, বিশেষ করে বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোকজন হতে ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলিতে আসীন হতে শুরু করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জন লোগি পেয়ার্ড, যাকে ছোট্ট করে প্রত্যেকে চেনেন জন বেয়ার্ড বলে, জন্ম 13 আগস্ট 1888, একজন স্কটল্যান্ডীয় ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। বিশ্বের প্রথম কার্যক্রম ইলেকট্রোমেকানিক্যাল টেলিভিশন আবিষ্কারের জন্য তিনি আজও বিশ্ববিখ্যাত। শ্রীদেবী কাপুর, জন্ম 13 আগস্ট 1963, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালায়ালাম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম লেডি সুপারস্টার হিসেবে নির্বাচিত হন। তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন নানান ক্যাটাগরিতে, তার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, নন্দী পুরস্কার, 3টি ফিল্মফেয়ার পুরস্কার, 1টি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার এবং 3টি নারী ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণের ক্যাটাগরি থেকে। 5 দশকের অভিনয় জীবনে তিনি সংগ্রামী নারী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এবং তিনি স্ল্যাপস্টিক হাস্যরস থেকে শুরু করে মহাকাব্যিক নাট্যধর্মী সহ বিভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয় করে আমাদেরকে প্রভাবিত করেছেন। শ্রীদেবী 1890 এবং সেই দশকের ভারতের বিনোদন শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নারী ছিলেন এবং তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে আজও গণ্য করা হয়।

শোয়েব আখতার, জন্ম 13 আগস্ট 1975। তিনি ছিলেন একজন সাবেক পাকিস্তানি ডানহাতি ফাস্ট বোলার, যাকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বোলার বলেই মনে করা হয়। তিনি দ্রুত গতির বল ডেলিভারির জন্য অফিসিয়ালি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। কেপ টাউনের নিউজিল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে 2003 সালে তার বোলিং স্পিড ছিল ঘণ্টায়

আজকের মতো আজ এই দিনের ইনফরমেশন এটুকুই। ঠিক কি কি কারণে আজকের দিনটা সারা জীবন ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে সেটারই টুকরো টুকরো কিছু ইনফরমেশন তোমায় দিলাম। এখন সময় আবারও একটা মিষ্টি গানে ফিরে যাওয়ার। আর এখন বাইরের ওয়েদারটা ঠিক যেরকম, একদম এই ওয়েদারের সঙ্গে পারফেক্ট একটা গান কিন্তু আমি খুঁজে বার করেছি। বেশ কিছু পুরনো, মানে অনেকগুলো সিনেমার গান রয়েছে আজকে প্লেলিস্টে, বাট আমার মনে হয় এমন কিছু গান থাকে না যে অনেকটা পুরনো হয়ে গেল, এমন কিছু সময় চলে আসে যে গানটা মনে হয় আরে পারফেক্ট যাচ্ছে তো গানটা। আজকে প্লেলিস্ট সাজাতে সাজাতে ঠিক আমার মনে হলো এই গানটা তোমাকে আমার শোনাতে হবেই। হাওড়া চুপি চুপি বাঙালি বাবু ইংলিশ মেম, যদি সিনেমাটার কথা মনে থাকে তোমার, তাহলে সেই সিনেমা থেকে শানের কণ্ঠে রাখলাম এখন তোমার জন্য এই গানটা। গানের পর আবারও ফিরে আসছি, শুনছো তুমি সুপ্রভাতের আসর, রয়েছি আমি তোমার বন্ধু অর্পিতা।

হাওড়া চুপি চুপি অনেক কথাই বলে যায়, তবে সেই সমস্ত কথা আমরা কখনো শুনতে পাই, কখনো শুনতে পাই না। বোঝার চেষ্টা করি, কিন্তু কখনো মন দিয়ে শোনার সময় বের করেছো কি কখনো? এটা নিয়েই কথা বলবো। ফিরে এলাম গানের পর। আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর আজকে একটু কথা বলি, প্রতিদিনের এই যে মানসিক চাপ, অফিসে কাজের চাপ, পিয়ার প্রেশার, শারীরিক অসুস্থতা, এই সব কিছু নিয়েই তো এখন আমাদের জীবন চলছে, তাই না? কিন্তু তবুও আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর আর সুস্থ জীবনের। আর এই স্বপ্ন সত্যি করার জন্য রোজকার জীবনে কিছু পরিবর্তন কিন্তু তোমাকে, আমাকে, আমাদেরকেই আনতে হবে। ওই প্রত্যেকদিন আমরা স্ক্রোল করে যাচ্ছি, ফোনের স্ক্রিনে ভেসে আসছে কিছু মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল কোট, সেই সময়টা একটু নড়ে চড়ে বসছি, তারপর আবার যেই কে সেই। না বস, এটা করলে কিন্তু একদম চলবে না। বলতে পারো কিছু অভ্যেসকে জীবনে আনতে বা বাদ দিতে হবে, কারণ যদি আমরা আমাদের জীবনে একটু ক্ল্যারিটি চাই, আমরা যেই র্যাট রেসে প্রত্যেকদিন দৌড়াচ্ছি এই 4G দুনিয়ায়, সেই সময় দৌড়াতে দৌড়াতে কখনো আমরা এটা বুঝি না যে এটাকে আমরা ঠিক করছি, বা কোন সময় আমাদের থামা দরকার, কোন সময় জীবনেরও একটা ব্রেক কিন্তু দরকার আছে, সেটা আমরা বুঝি না। আমরা বোধ হয় ভাবি এই একটুখানি থেমে গেলেই বোধ হয় আরও অনেকটা পিছিয়ে যাব, কারণ জীবনটা প্রত্যেকদিন যেই স্পিডে দৌড়াচ্ছে। তবুও আমার মনে হয় তার মধ্যেও তোমাকে, আমাকে, আমাদের জীবনটাকে নিয়ে আমাদেরকেই ভাবতে হবে। আর কেউ কিন্তু এসে আমাদেরকে বলবে না এটা করো, এটা করো না, বা এটা করা উচিত নয়। তবুও আমরা একটা যখন সুন্দর সুস্থ সম্পর্ক মানে দিকে এগোই, বা সুন্দর সম্পর্কের কথা ভাবি, সেটা নিজের সঙ্গে নিজের হোক বা অন্য কোনো মানুষকে, তার জন্য তো আমাদেরকে আগে নিজেকে ভালো রাখতে হবে, তাই না? আর সেই স্বপ্ন সত্যি করার জন্য রোজকার জীবনে যেটা বারবার বলছি পরিবর্তন আনা, সেটা কীরকম? বলতে পারো ছোটো ছোটো কিছু অভ্যেস তুমি নিজের জীবনে অ্যাড করলে, বা কোনো কোনো অভ্যেস যেটা তোমার সত্যিই মনে হয় যে সেটা অভ্যেসটা বাদ দেওয়া দরকার, তাহলে কিন্তু একটা কোনো রকমভাবে তুমি দেখবে তোমার জীবনে ইম্প্যাক্ট ফেলছে। সেটা ছোট্ট একটা শব্দ হতে পারে অভ্যেস, সেই অভ্যেসটাই আমাদের জীবনে কিন্তু তার গুরুত্ব অনেকটা বেশি। কারণ এই যেমন ধরো প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই আমরা অ্যালার্মটাকে অফ করে দিই ফোনে, তাই না? তারপর জাস্ট ফোনে হাতটা চলেই যায়, কী নোটিফিকেশান এলো, কাকে কী মেসেজ করতে হবে, নানান রকম ডেডলাইন্স জাস্ট ঢুকে যায়। তো সকাল সকাল যদি আমরা একটু ফোনটাকে সাইডে রেখে দিনটাকে শুরু করি, প্রথমে নিজের সঙ্গে নিজের দিন কাটানো শুরু করাটা কিন্তু খুব দরকার। তারপরে আমরা আস্তে আস্তে ঢুকলাম আমাদের প্রত্যেক দিনের ডেইলি রুটিনে, ডেইলি লাইফে, কাকে কি ডেডলাইন্স দেওয়ার আছে, কোন কাজটা কখন সাবমিট করার আছে, সেই সমস্ত কিছু। ওই যদি ধরো না, যদি আমরা স্কুল জীবনের কথায় একটু ফিরে যাই, যেই সময়টায় কোনো ফোন ছিল না, কোনো নেটওয়ার্কও সেই সময় ছিল না, জাস্ট ফোন আসছে, 2G আসছে, সেই মনে আছে সিম কার্ড কিনে স্ক্র্যাচ করে আমরা রিচার্জ করতাম, তখন কিন্তু প্রতিটা কথারও ভ্যালু থাকতো, কারণ একটা লিমিট থাকতো, সেই লিমিটের মধ্যে আমাদেরকে আজকে যা যা কনভারসেশন করার করে নিতে হবে, ওই আনলিমিটেড এই শব্দটা ছিল না। ধীরে ধীরে যখন আমাদের জীবনে সেই শব্দটার ডিকশনারিতে অ্যাড হলো, লাইফের ডিকশনারিতে অ্যাড হলো, তারপর থেকে কিন্তু সেই কথার ভ্যালুটাও এখন আর মানুষ সেইভাবে দেয় না। ঠিক আছে, বলে দিলাম কিছু একটা, কিন্তু না, সেই সময়টায় একটা মানে এখন তো নানান রকম দেখি স্কুলে ছেলেমেয়েরা নানান রকম পোস্ট করছে, সেটা নানান রকম মুহূর্ত ধরে রাখছে, সেটা খুব ভালো, একেবারেই খারাপ বলছি না। কিন্তু আমাদের সময় কিন্তু দেখো, একটু যদি ভেবে রাখো, কোনোরকম কিছু আমাদের মেমোরিজ ফটোতে নেই, তাই না? একটা মনে আছে সেই ফটো

তোলা হতো জাস্ট ক্লাস টেনে, সেই ফটোটাই একমাত্র স্মৃতি। আর স্কুল ড্রেসে সেই রকমভাবে কিন্তু কোনো মেমোরিজ আমাদের নেই, কারণ সেই সময় স্মার্টফোন ছিল না, স্কুলে ফোন নেওয়া তো ছেড়েই দাও, এখন যেটা একবারই চেঞ্জ হয়ে গেছে। তো সমস্ত কিছু চেঞ্জ দেখেছি যেরকম, কোথাও গিয়ে কখনো না কখনো তো মনেই হয় যে আমাদের সময়টা সত্যিই খুবই ভালো ছিল। হয়তো সেই মুহূর্তগুলো ফোনের মধ্যে ক্যাপচার হয়নি, বাট মনের মধ্যে থেকে গেছে, আর সেটা থেকে যাবে। সেই সময় মনের তো মেমোরি ফুল হয় না, ফোনের হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু জিনিস যেগুলো চলে গেছে সত্যিই যদি আবার ফিরিয়ে নিয়ে আসা যেত ডেইলি লাইফের রুটিনে, তাহলে মন্দ হতো না। কোনো সময় সত্যি কি তোমার মনে হয় না যে একটা দিন জাস্ট ফোনটাকে সুইচ অফ করে রেখে দিই, কোনো ফোন ধরবো না, কিচ্ছু না, শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটাবো? আলাদা একটা সময় ছিল, তখন তো ফোনে অ্যালার্ম দিতে হতো না, মায়ের ডাকটাই আমাদের কাছে অ্যালার্ম হয়ে যেত। সেই ঘুম ঘুম চোখে ক্লাসরুমে যাওয়া, সেটার একটা অদ্ভুত অনুভূতি ছিল। কিন্তু সেই সময় মনে হতো কবে বড় হব, কিন্তু যখন ফাইনালি আমরা বড় হয়ে গেলাম, এখন বারে বারে মনে হয় সত্যি সেই দিনগুলোই বোধহয় খুব ভালো ছিল। একটু নস্টালজিয়া যখন লাগলো, তোমাকেও করিয়ে ফেললাম নস্টালজিয়া, তো সেই রকমই একটা গান ঘুম ঘুম ক্লাসরুম চন্দ্রবিন্দু ব্যান্ডের, মানে চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে শোনাচ্ছি। আর আমার মনে হয় সেই সময় ব্যান্ডের যা পপুলারিটি ছিল, এই গানটা শোনানোর আগে সেটা নিয়েও কথা বলে নিই একটু, ব্যান্ডের একটা আলাদাই কিন্তু ক্রেজ ছিল। সেই সময় খালি খোঁজ নেওয়া হতো যে কোথায় কখন ব্যান্ড আসছে, কোন কলেজে ব্যান্ড আসছে, যদি স্কুলের ফাংশনে কখনো ব্যান্ড হতো। ছোটো ছোটো ব্যান্ড স্কুলেও কিন্তু তৈরি হয়েছে, যারা গিটার ভালোবাসতো, ড্রাম ভালোবাসতো বাজাতে, তারা কিন্তু নিজেরাও ছোটো ছোটো গ্রুপ তৈরি করে নিজেদের মতন করে গান বাজনা করতো, সেটারও একটা আলাদা অনুভূতি ছিল। কারণ সেই সময়টায় সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে তখনও থাপা বসায়নি, আর সেই কারণেই বোধহয় এই ছোট্ট ছোট মেমোরিজগুলো সেই সময় ক্রিয়েট হতো, আর সেটার একটা আলাদাই মজা থাকতো। স্কুল থেকে ফিরে সেই মাঠে একসঙ্গে বসে গান বাজনা করা, খেলাধুলো করা, কোথায় এখন আর সেই দিন, তাই না? আপাতত গানে গানে যদি তোমায় সেই স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তো মন্দ হয় না। আর গানই একমাত্র শক্তি, সেটা সব পারে, মন ভালো করা, মন খারাপ করা, মন হালকা করা, সব ক্ষমতা রাখে এই একমাত্র মিউজিক। ঘুম ঘুম ক্লাসরুম চন্দ্রবিন্দুর কণ্ঠে রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য। গানের পর আবারও আমি অর্পিতা ফিরে আসছি কথা বলতে তোমার সঙ্গে সুপ্রভাতের আসরে। তাই কোথাও যেও না, শুনতে থাকো।

গানের পর আবারও ফিরে এলাম আমি অর্পিতা। আর গানের ব্রেকে যাওয়ার আগে তোমার সঙ্গে কথা বলছিলাম অভ্যেস নিয়ে। দেখো, অভ্যেস কিন্তু ভালো খারাপ দু রকমেরই হতে পারে। এই যেমন ধরো, প্রতিদিন সকালে ঘুম থেকে সঠিক সময়ে ওঠা তোমার অভ্যেস, সেটা তুমি কিন্তু নিজেই তৈরি করেছো। আবার কিছু অভ্যেস নিজেদের অজান্তেই তৈরি হয়ে যায়, সেটা কেমন? এই ধরো, তোমার কারোর সঙ্গে বন্ধুত্ব হলো, আর তারপর সেখান থেকে শুরু হলো কথা বলা। রোজ দেখা না হলেও কথাটা হয়, আর সেই মানুষটার সঙ্গে এই কথা বলাটাই কখন যে তোমার অভ্যেসে পরিণত হয়ে গেছে তুমি নিজেই জানো না। জানতে পারো তখন যখন সেই মানুষটার থেকে তোমার দূরত্ব তৈরি হয়ে যায়, আর কথা বলা নিয়মিত হয়ে ওঠে না। আর তখন সেই ফাঁকা জায়গাটা ভরাতে গিয়ে পরিচয় হয়ে যায় আমাদের আরও একটা অভ্যেসের সঙ্গে। খুঁজে পাই আমরা নিজেকে নতুনভাবে, বলা যেতে পারে একটু অন্যরকমভাবে। অন্য কোনো অভ্যেসকে আবার অ্যাড করি জীবনে, আর সেটা হতে পারে সেলাই করা হোক, বই পড়া কিংবা নিউজ পেপার পড়া, গান করা বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, কিংবা ধরো রান্না করা। একটা অভ্যেসের মধ্যে আমরা যখন রেগুলার হ্যাবিটেড হয়ে যাই, তখন কিন্তু সেই অভ্যেসটা আমাদের সময় থেকে, আমাদের জীবন থেকে যখন চলে যায়, তখন কি আমরা ফাঁকা থাকি না? তো আবার নিজেকে নতুনভাবে খোঁজার চেষ্টা করি, নতুন কোনো ভালোবাসার জিনিসকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। আর সেগুলো করতে গিয়ে সেই নানান রকম কাজগুলোকে এতটা ভালোবেসে ফেলি যে কিছুটা সময়ে সারাদিনে এই কাজগুলো না করলে জাস্ট তখন আর ভালো লাগে না, কারণ অভ্যেস হয়ে গেছে। যে আমাদের জীবন কিন্তু এমন কিছু অভ্যেস থাকে হয়তো যেগুলো জীবন থেকে ডিলিট করলে আরেকটু টেনশন ফ্রি হয়ে ভালোভাবে বাঁচা সম্ভব। তুমি সেগুলো অনেকবার বাদ দেওয়ার চেষ্টা করেছো হয়তো, বাট লাভ হয়নি সেইভাবে, মানে বাদ দিতে পারোই নি। তাহলে সারাদিনের একটা কাজের লিস্ট বানাও চটপট, যেখানে সেই অভ্যেসের কথাটাই লেখো, যেখানে সেই লিস্টটা তুমি তোমার পড়ার বা কাজের ডেস্কে লাগিয়ে রাখতে পারবে, আর সেটা তোমাকে বারবার করার জন্য ইন্সপায়ার করবে যে সেই কাজটা করতে হবে। তোমার ডেইলি লাইফে এমন কিছু অভ্যেস যদি তুমি অ্যাড করো, সেটা দেখে আরেক

জন যদি ইন্সপায়ার হয় তাহলে মন্দ কি বলো তো? অবশ্যই সেটা যেন ভালো অভ্যেস হয়। আবার কিছু শব্দ শোনাটাও কিন্তু আমাদের অভ্যেস হয়ে যায়। এই যেমন বাড়ি ফিরেই মায়ের চুড়ির শব্দ, যেই শব্দটা অনেক দূরে থেকেও স্পষ্ট কানে আসে। যদি বাড়ির কেউ দরজাটা খুলে দেয় আর বুঝতে খুব একটা অসুবিধা হয় না যে বাড়িতে মা আছে না নেই। আবার ধরো বাড়ির গেট খোলার শব্দ, কেউ কলিং বেল বাজানোর আগেই আমরা কিন্তু বুঝে যাই যে কে এসেছে, কারণ সেই শব্দটা যে ভীষণ চেনা। অনেক সময় ছুটির দিনে নির্দিষ্ট কোনো ফেরিওয়ালা কাকুর ডাক মনে পড়ে, এখন যদিও সেই সংখ্যাটা অনেকটা কমে গেছে। আর কখনো কখনো এরকমও ছিল, ঠিক জানতাম যে এই সময় এই দিনে এই কাকুটা আসবে আর আমি আচারটা কিনবো, মায়ের কাছ থেকে নানান রকম আবদার করা, পয়সা জমানো। তখন সেই ডাকটা শোনার কিন্তু একটা আলাদাই অভ্যেস তৈরি হয়ে গেছিলো, বলা ভালো সেই টোনটাও আমরা কখনো না কখনো কিন্তু নানান রকমভাবে মজার ছলে করেও ফেলতাম, কারণ সেটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তাই অভ্যেস শব্দটা অনেকটা ছোট হতে পারে, কিন্তু এই অভ্যেসটার দাস আমরা কখন হয়ে যাই নিজেরাও বুঝতে পারি না। তবে হ্যাঁ, জীবন যখন আছে, জীবনের স্টিয়ারিংটা আমার মনে হয় আমাদের নিজেদের হাতেই রাখা উচিত, কারণ জীবন তো জীবনের গতিতে চলবে, তাকে কখন ব্রেক দিতে হবে, তাকে কখন আটকাতে হবে, কখন একটু রিল্যাক্স করতে হবে, কখন একটু রেস্ট দিতে হবে, সেই কন্ট্রোলটা যেন আমাদের নিজেদের কাছে থাকে। আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অন্তত নিজেই নিজেকে এটা বলো যে কালকের যা যা ভুল করেছি সেটা যেন আর আজকে দিনে রিপিট না হয়, তাহলে কিছু না প্রত্যেকটা দিন একটু একটু করে আমরা গ্রো করব, নিজেদেরকে ভালো রাখব, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করতে পারি আমরা, তাই না? কারণ একটা কিছু অভ্যেস যেটা আমরা রোজ করছি সেটা যদি আরও পাঁচজন রোজ দেখে তাহলে কিন্তু সেও সেটাই করা শুরু করবে। তো সেই অভ্যেসটা যেন সবসময় ভালো হয় সেদিকেই তোমাকে আমাকে আমাদের নজর রাখতে হবে, নজর দিতে হবে। আর এই যে অভ্যেস নিয়ে কথা বলছি, এই অভ্যেস শব্দটা বারবার যে বলছি না যে অনেকটা ছোট, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি, যেটা আমাদের জীবনে সবসময় থেকে যায়। এই যেমন ধরো এখন এই বর্ষাকালে যেটার কথা মানে আমি কী করে ভুলে গেলাম বলতে, জাস্ট মনে পড়ে গেল, এই যে ছাতা ফেলে আসা, এটা কিন্তু একটা মানে ব্যাড হ্যাবিটই বলা চলে। মানে অনেকের এই অভ্যেসটা রয়েছে, জাস্ট ঘর থেকে বেরিয়ে গেলাম ছাতা নিয়ে, কিন্তু ওই কাজের জায়গায় ছাতাটা টুক করে ফেলে রেখে চলে এলাম। এটা অনেক সময় হয়, অনেক সময় আমরা এই ভুলটা করি, আর তারপরের দিন যখন আবার বাড়ি থেকে বেরোতে হয়, হ্যাঁ মায়ের কাছে বকুনিটাও থাকে সঙ্গে, একটা মা ছাতাও দিয়ে দেয়, কিন্তু আবার আরেক হেডেক থাকে যে দুটো ছাতা নিয়ে বাড়িতে ফিরতে হবে। তো এই নানান রকম অভ্যেস, আর এই অভ্যেসগুলো কিন্তু ছোটোবেলাতেও আমরা করতাম। একটু খেয়াল করে দেখো, স্কুলে কেউ টিফিন বক্স হারায়নি, ওয়াটার বোটল হারায়নি, পেন্সিল বক্স হারায়নি, এটাও হতে পারে না। তো এই অভ্যেসগুলো কিন্তু কখনো কখনোর ছাপ আমাদের মধ্যে থেকে যায়, তো কখনো কখনো আমরা হারিয়ে ফেলি, মনমনস্ক থাকি, যাই থাকি না কেন এগুলোকে কন্ট্রোল করতে হবে। আর এই কন্ট্রোলগুলো আমরা নিজেরাই করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মেডিটেশন করতে পারি, ভালো বই পড়তে পারি, ঠান্ডা মানে নানান রকম কিন্তু সফট মিউজিক আছে যেটা মনকে অনেক বেশি কন্ট্রোলে রাখে, তো সেটা করতে পারি। আর সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে জার্নাল লেখা। সেই জার্নাল লেখাটা যদি কারোর একবার হ্যাবিট হয়ে যায়, এটার থেকে বড় ওষুধ আমার মনে হয় আর কিছু হতে পারে না। কারণ এখন তো আমরা সেইভাবে মানুষকে খুব একটা বেশি বিশ্বাস করে সব কথা বলতে পারি না, কারণ সেই মানুষটা কী ভাববে, উল্টো দিকের মানুষটা যদি আমায় জাজ করে, অনেক রকম প্রশ্ন মাথায় থাকে, তাই না? কিন্তু দিনের শেষে চুপ করে নিজের ঘরের নিজের পছন্দের কর্নারটায় বসে যদি টুক করে নিজের মনের মধ্যে চলতে থাকা নানান এলোমেলো ভাবনাগুলোকে যদি জট ডাউন করে নেওয়া যায়, তারপরে যে শান্তিটা পাওয়া যায় সেটা জাস্ট ইনসেন। যারা করে, যাদের এই অভ্যেসটা আছে, আমার মনে হয় তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আর যদি তোমার এই অভ্যেসটা না থাকে, অ্যাড অন করতে পারো কিন্তু লাইফে, দেখবে কিছু না কিছু উপকার তো তুমি পাচ্ছ। আবারও সময় গানে ফিরে যাওয়ার, গানের ব্রেকের পর ফিরে আসছি আমি অর্পিতা, একটা মিষ্টি গান ওয়ান সিনেমা থেকে শালমালিক হোলকারের কণ্ঠে, রাখছি আলাদিন। গানের পর আবারও ফিরে আসছি, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

গানের পর ফিরে এলাম আমি অর্পিতার হাতে, একদম সময় কম, মানে যুবনী স্টুডিও ঘড়ি বলছে বেজে গেছে 7:51 হয়ে 36 সেকেন্ড হয়ে গেল সময়। আর এখন ছোট্ট একটা গল্প, সেই গল্পটা শুনিয়ে আমি সাইন অফ করব। একটা লোক হাতির পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল একদিন, আর তারপর সে হঠাৎ যেতে যেতে থেমে যায়। একটা বিষয়ে তার মনে দ্বিধা তৈরি করে, সেই কারণেই তিনি হঠাৎ থেমে যান। তিনি দেখলেন যে এত বড় প্রাণীর শুধুমাত্র সামনের পা দুটোকে ছোট্ট একটা দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল, তখন কোনো চেন বা কোনো খাঁচা নয় কিন্তু। আর এই দড়িটা এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুবই সহজ ব্যাপার, যে কোনো সময় চাইলেই এটা ছিঁড়ে তারা কিন্তু স্বাধীনভাবে চলে যেতেই পারে, কিন্তু কোনো একটা বিশেষ কারণে তারা সেটা করে না, আর সেই কারণটাই তাকে তখন ভাবাচ্ছিল। কাজেই তিনি একজন প্রশিক্ষককে দেখতে পেলেন এবং জানতে চাইলেন যে কেন এই হাতিগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, তারা পালিয়ে যাচ্ছে না কেন, বা কোনো চেষ্টাও করছে না পালিয়ে যাওয়ার। তখন প্রশিক্ষক উত্তরে তাকে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও কিন্তু তাদেরকে ঠিক এই সাইজের দড়ি দিয়েই বেঁধে রাখা হতো, যেটা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল।

আর তারপর যখন তারা বড় হতে থাকলো, তারা বুঝলো যে এই দড়িটাই তাদের নিয়ন্ত্রণ করছে। এটা থেকে আর যাই হোক কোনোভাবেই বেরিয়ে যাওয়া যাবে না। এক সময় এটাই বিশ্বাসে পরিণত হয়ে যায় তাদের। যেমন এখন তাদের যত বড়ই সাইজ হোক না কেন, এই দড়ির চেয়ে বহুগুণ তো বটেই। তাই তারা কিন্তু কখনোই সেটা ছিঁড়ে কখনো পালিয়ে যাওয়ার চেষ্টাই করে না, কারণ তারা এখনো এটাই বিশ্বাস করে যে এই দড়িই তাদের কন্ট্রোল করছে। কথাগুলো শুনে লোকটি খুব অবাক হলো। এই হাতিগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতেই পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না, এই বিশ্বাসের কারণেই তারা কিন্তু সেখানেই আটকে থাকে, যেখানে তাদের আটকে রাখা হয় দিনের পর দিন। হাতির মতো কিন্তু আমাদেরও অনেকেরই এই বিশ্বাসটা রয়েছে, এবং এই বিশ্বাসটা আমরা করে বসে থাকি যে জীবনে কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো একটা সময় ব্যর্থ হয়েছিলাম, এটা ভেবেই আর হয়তো আমরা জীবনে কখনো এগোতেই চাই না। ওই যে ভয়, ওই যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমরা যেহেতু একবার নিজের মনকে বলে দিই যে আর হবে না, আর পারবো না, যেহেতু হেরে গেছিলাম, তাই কিন্তু বারবার ওই একটাই লুপে আমরা ঘুরতে থাকি। তাই এই গল্পটা থেকে এটাই শিখলাম যে বিশ্বাস কিন্তু তোমাকে চাইলে সফলতার শিখরে যেমন নিয়ে যেতে পারে, সেরকম ব্যর্থতার দিনটাও কিন্তু দেখাতে পারে। সবটাই তোমার উপর, সবটাই তোমার বিশ্বাসের উপর। আর ব্যর্থতা তো শেখার একটা অংশ, জীবনের একটা পাঠ। জীবনযুদ্ধে তাই কখনো হাল ছেড়ে দিও না বন্ধু, কারণ জীবনে কখনো কখনো পড়তে তো হবেই, মুখ থুবড়ে পড়ি বা চলতে চলতে পড়ি, একটু আবার উঠে গা হাত পা ঝেড়ে আবার দৌড়াতে হবে, কারণ না হলে একই জায়গায় তুমি থেমে থাকবে, যেই স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটার দিকে আর পৌঁছাতে পারবে না, আর সেই সময় কিন্তু কোনো মানুষকে পাশে পাবে না যে তোমাকে টেনে তুলবে। তাই নিজেই নিজেকে শক্তি করে, শক্ত করে নিজের সেই শক্তিটাকে অর্জন করে এগিয়ে যেতে হবে, কারণ স্বপ্ন দেখতে যেমন টাকা লাগে না, সেই স্বপ্ন পূরণ করতে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে, আর সেই পরিশ্রমটা তোমাকেই করতে হবে। আজকে সময় একদম শেষের দিকে চলে এসেছি, আমাকে সাইন অফ করতে হবে, টাটা বাই বাই বলতে হবে, তবে কথায় নয় গানেই রেখে যাই, যেমন আজও গানেই রেখে যাব। কথা হবে আবারও নতুন দিনে, নতুন সকালে, নতুন কোনো বিষয়ে শুধুমাত্র তোমার সঙ্গে। এখন পটার কণ্ঠে শুনলাম তুমি ভালোবেসেছো, তাই নাকি? প্রেমে পড়েছো, ভালোবেসেছো কখনো? তাহলে এই গানটা শুধুমাত্র তোমার জন্য, কারণ এই গানটা প্রেমের সঙ্গে সঙ্গে আঘাতেরও গল্প বলে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন।

শুনলেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রজাতরঙ্গে। রসধারা কিছুক্ষণের মধ্যেই

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025-এর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করবেন। মিউজিকে এরাজ্যের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। এছাড়াও ছৌ নৃত্যে নৃপেন সহিশ, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী তালিকায় রয়েছেন। 7 জন ফেলোশিপ প্রাপকের তালিকায় রয়েছেন রীতা গাঙ্গুলি। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার রাজ্যজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ ও দুর্ভোগ এবং সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনে রাজ্য সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটি আজ প্রথম বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কমিটির সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। নিউ টাউনের ইকোপার্কে শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর স্মৃতি বিজড়িত মিউজিয়ামের উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের জন্য গঠিত উচ্চ পর্যায়ের উপদেষ্টা কমিটি আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নন্দনে বিকেলে এই বৈঠকে মহানায়কের জন্মশতবর্ষ পালনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আগামী 3রা সেপ্টেম্বর উত্তম কুমারের 100তম জন্মবার্ষিকী। উল্লেখ্য, মহানায়কের অভিনয় জীবন, চলচ্চিত্র ভাবনা এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য বৃহৎ কর্মযজ্ঞের রূপরেখা তৈরি করতে এই উপদেষ্টা কমিটি তৈরি করা হয়। কমিটির শীর্ষে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষা থেকে যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গত 2.5 মাস ধরে রাজ্যের গ্রামেগঞ্জে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। তিনি জানান, আগামী 15ই আগস্ট আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। এখনও কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে 24 ঘণ্টার মধ্যে সরাসরি ইমেইলের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানোর আবেদন করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তাঁদের নাম, গ্রাম পঞ্চায়েত, গ্রাম এবং ব্লকের নাম ও মোবাইল নম্বর সহ আবেদন দিলীপ ঘোষ 64@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে সমীক্ষার জন্য কর্মী পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। শারদীয়া উৎসবকে কেন্দ্র করে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম বিভ্রান্তিকরভাবে ব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধু ছন্দার সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত নথি চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল জানিয়েছেন, সারা বছর সংস্থাটির অ্যাকাউন্টে কী ধরনের লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। মামলার পরবর্তী শুনানি আগামী 27 আগস্ট। স্বাধীনতা দিবস উদযাপনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ জাংশন এবং পেট্রাপোল রেলওয়ে স্টেশন জুড়ে আরপিএফ অভিযান চালাচ্ছে, বম্ব স্কোয়াড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে, স্টেশনে আসা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের জন্য 10 কোটি টাকা অর্থ সাহায্যের কথা

ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে গতকাল তিনি বলেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাঁর কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করা হবে। এদিকে রাজ্যের প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করে 6,000-এর পরিবর্তে 10,000 টাকা করা হয়েছে। পার্ক ইনস্টিটিউশনের অসুস্থ 6 ছাত্রীর শরীরে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস মিলেছে। ওই স্কুলের আবাসিক ছাত্রীদের মধ্যে 31 জন অসুস্থ হয়ে পড়ে। জ্বর, পেটে ব্যথা, বমির উপসর্গ নিয়ে তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে 24 জনকে ইতোমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। কেষ্টপুরে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সমেত পুকুরে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। সুমিত্রা দাস নামে ওই মহিলা গতকাল হাত পাকানোর জন্য সদ্য কেনা ওই গাড়ি নিয়ে বের হন। এরপরই এই বিপত্তি। দীর্ঘ 1.5 ঘন্টার চেষ্টায় দমকল এবং বাগুইয়াটি থানার পুলিশ মাছপুকুর থেকে ওই মহিলার দেহ সমেত গাড়িটিকে উদ্ধার করে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অমাবস্যার কটাল থাকায় নদী ও সমুদ্রের জলস্তর বাড়ার সম্ভাবনা। গতরাতে অবিরাম বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন প্রথমে মত্ততাল এবং পরে কারভালকি তালে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন প্রথমে মত্ততাল এবং পরে কাহার বা লগ্গি তালে। তবলা শিল্পী হিন্দুল মজুমদার, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। এই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি।

শুনলেন দোতারায় লঘুসঙ্গীতের সুর, শিল্পী অরূপ কুমার সেন। এই সঙ্গে শেষ হল দোতারায় লঘুসঙ্গীতের গানের অনুষ্ঠানটি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে শুনবেন আশা ভোসলে এবং প্রীতি সাগরের কণ্ঠে গানটি।

আকাশবাণী কলকাতা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008

এখন স্পটলাইট। আকাশবাণী আজকে স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনব হর ঘর তিরঙ্গা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আদর্শের উদযাপনের বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন, সঞ্চালনায় রয়েছেন সরবজিৎ কাউর। সঞ্চালক সরবজিৎ কাউর। 9-17 আগস্ট দেশজুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান চলছে। দেশের নাগরিকদের মধ্যে স্বদেশ প্রেমের ভাবনাকে জাগরুক করে জাতীয় ঐক্যকে মজবুত করা এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ ঘটানোই এই অভিযানের উদ্দেশ্য। হর ঘর তিরঙ্গা অভিযান 2022 সালে শুরু হয়। এই অভিযানের এটি 5ম বছর। হর ঘর তিরঙ্গা অভিযানকে বুঝতে আজকের এই আলোচনায় আকাশবাণী স্টুডিওতে আমরা পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দনকে। মিস্টার অশোক, স্পটলাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত। রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন, ধন্যবাদ। সঞ্চালক সরবজিৎ কাউর, আমরা সবাই জানি প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহ দিতে এই হর ঘর তিরঙ্গা অভিযান হাতে নেওয়া হয়েছে। দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে এই উদ্যোগ। এই অভিযান দেশের বৃহত্তম জন অংশগ্রহণ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করছে। এখন আমার প্রশ্ন, এই উদ্যোগ কিভাবে স্বদেশ প্রেমের ভাবনাকে উদ্বুদ্ধ করতে পারে? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন, আমার যতদূর মনে হচ্ছে গত 26শে জুলাই মন কি বাতের 126তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছিলেন। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে সম্মান জানানো এর উদ্দেশ্য। তবে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই এই ধরনের আবেদন জানিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই হর ঘর তিরঙ্গা যে অভিযান শুরু করেছে তাতে জাতীয় পতাকা এবং নাগরিকদের মধ্যে একটা ব্যক্তিগত সংযোগ গড়ে ওঠার বিষয়টি নজরে আসছে। এই অভিযানের মূল লক্ষ্য হল প্রত্যেক নাগরিককে তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করা। এতে জাতীয় স্বাভিমানের সঙ্গে পতাকার সম্পর্ক স্থাপিত হবে। প্রধানমন্ত্রী আগেই এটা লক্ষ্য করেছেন, এবছর এই অভিযান 9-17 আগস্ট পর্যন্ত চলবে এবং 15ই আগস্ট স্বাধীনতার দিন এর মাহাত্ম আরও ভালোভাবে উপলব্ধি করা যাবে। ভারত মাতার জন্য যেসব স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান জানানোই পতাকা উত্তোলনের লক্ষ্য। ভারতীয় সংবিধানের মূল ভাবনা এবং জাতীয় ঐক্যের আদর্শ প্রতিফলিত হয়েছে এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায়। সেই কারণেই প্রতিটি বাড়ি এবং রাস্তায় জাতীয় পতাকা উত্তোলন সগর্বে ভারতের ঐতিহ্যের বহিঃপ্রকাশ। এতে সবাই জাতি, বর্ণ, ধর্ম, অঞ্চল ও লিঙ্গ নির্বিশেষে সব নাগরিক উৎসাহিত হবেন। স্বাধীনতা দিবসে ব্যক্তি নাগরিক তাদের ধ্যান ধারণা, ভাবনা ও পরামর্শ এভাবে অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। এবছরও জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ব্যক্তি মানুষের সঙ্গে জাতীয় পতাকার আত্মিক সম্পর্ক প্রতিফলিত হবে। এবছর এই অভিযান তাই এত বিশেষ। এবছর বিষয়টি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ জাতীয় পতাকা এবং জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে একই সঙ্গে যুক্ত করা হয়েছে। সঞ্চালক সরবজিৎ কাউর, এবছর সেলফি তুলে আপলোড করার কথা বলা হয়েছে। হর ঘর তিরঙ্গা অভিযানের এটা একটা ডিজিটাল দিক, একে আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন, হর ঘর তিরঙ্গা শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলনের অভিযানই নয়, এখন এটা জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে ডিজিটাল এনগেজমেন্টের পর্যায়ে পৌঁছে গেছে। সঞ্চালক সরবজিৎ কাউর, দেশাত্মবোধের আদর্শে যুব সমাজকে কিভাবে যুক্ত করা যেতে পারে বলে আপনার মনে হয়? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন,

এই অভিযানে জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী যেসব অভিযান উদ্যোগের সূচনা করেছেন, যেমন স্বচ্ছতা অভিযান, সেগুলি গণ আন্দোলনের রূপ নিয়েছে। কোনো অভিযানকে যদি গণ আন্দোলনের আকার নিতে হয়, তাহলে বিপুল সংখ্যক জনতার অংশগ্রহণ জরুরি। এবছর তিরঙ্গার সঙ্গে সেলফির পাশাপাশি বন্দে মাতরমের সুর ও কথা যুক্ত করতে বলা হয়েছে। হর ঘর তিরঙ্গার নতুন উদ্যোগ হিসেবে সূর্যপথ তিরঙ্গা এবছর খুব গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে তিরঙ্গা উত্তোলনের প্রতীক হিসেবে একে গণ্য করা হচ্ছে। সুদূর পূর্ব প্রান্তের ভারতীয় মিশনে এই উদ্যোগ শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্বের পশ্চিম প্রান্তের দেশগুলিতে ভারতীয় মিশনে এই পতাকা উত্তোলন চলবে। পরপর জাতীয় পতাকা,

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশেষ পশ্চিম প্রান্তের দেশগুলিতে ভারতীয় মিশনে এই পতাকা উত্তোলন চলবে। পরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে সূর্যের যাত্রাপথ ধরে সারা বিশ্বে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিদেশে ভারতীয় বংশোদ্ভূতরা এবং কূটনৈতিক মিশনের সদস্যরা দেশে স্বাধীনতা দিবস পালন করবে। সূর্যের পথ ধরে পশ্চিমে সান ফ্রান্সিসকোর মার্কিন দূতাবাসে পতাকা উত্তোলন পর্বের সমাপ্তি ঘটবে, এটাই এবারের হর ঘাট তিরঙ্গার বিশেষ দিক। সঞ্চালক সরজিৎ কর। এবারে সূর্যপথ তিরঙ্গা কি তাহলে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের দিকটিকেও তুলে ধরবে? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন। মিশনগুলিতে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি কূটনৈতিক মিশনের সঙ্গে দৈনন্দিন যেসব মানুষ যুক্ত থাকেন তারাও থাকবেন। এভাবেই বিশ্বজুড়ে ভারতের জাতীয় পতাকার গুরুত্বের বার্তা যাবে। এবছর বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে একসঙ্গে এই গান গাওয়ার পাশাপাশি তিরঙ্গা পতাকা উত্তোলন বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেই সময় সেলফি তুলে আপলোড করা হবে। সঞ্চালক সরজিৎ কাউর। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে আরো বেশি সংখ্যায় কিভাবে যুক্ত করা যেতে পারে বলে আপনার মনে হয়? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন। হর ঘাট তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসাবে সমবেত কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হবে। সাধারণ নাগরিক দেশ জুড়ে যাতে সঠিকভাবে এই গান গাইতে পারে তার জন্য অনলাইনে 5টি পদক্ষেপে এই গান শেখানোর ব্যবস্থা করা হয়েছে। এই অভিযানের নির্দিষ্ট ওয়েবসাইট এবং হর ঘাট তিরঙ্গার পোর্টালে তা পাওয়া যাবে। সুতরাং সঠিকভাবে এই সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তিরঙ্গা পতাকা তোলা সেলফি সকলের মধ্যে জনপ্রিয় হবে বলে আশা করা যায়। নতুন প্রজন্ম অর্থাৎ জেন জি রাও সেলফি কালচারের অঙ্গ হিসাবে এই উদযাপনে অংশ নেবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য এবং ভারতীয় ঐতিহ্যের গর্ব সব প্রজন্মের ভারতীয় নাগরিক উপলব্ধি করতে পারবেন। সরকার আগামী 14 আগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালন করবে। হর ঘাট তিরঙ্গার বন্দে মাতরম সমারোহ এবং দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস এবছর তথ্যচিত্র এবং অন্যান্য স্মরণ কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। মাই গভ প্ল্যাটফর্মে স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সঞ্চালক সরজিৎ কাউর। যুব সমাজের মধ্যে স্বদেশ প্রেমের ভাব জাগাতে এই হর ঘাট তিরঙ্গা অভিযান বিশেষ করে স্বাধীনতা ও সাধারণতন্ত্র দিবসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন। ব্যাপারটা হলো কোনো নির্দিষ্ট দিনে নয় বা শুধু প্রতীকী অর্থেই নয়, ধারাবাহিকভাবে দেশপ্রেমের ভাবনাকে জাগিয়ে তোলা দরকার এবং একাজে বিশেষভাবে প্রয়োজন যুব সম্প্রদায়কে বিশেষভাবে একাজে যুক্ত করা। এক সপ্তাহ ধরে হর ঘাট তিরঙ্গা অভিযান চলবে। নবীন প্রজন্মের মনে অবশ্যই এর ফলে ভাবনা জাগাবে কেন এই অভিযান চলছে। প্রধানমন্ত্রী নিজেও জেএনজিদের উদ্দেশ্যে ভাষণে হর ঘাট তিরঙ্গার কারণ ব্যাখ্যা করেছেন। সঞ্চালক সরজিৎ কাউর। এর তাৎপর্য কি? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন। যুব সমাজের অনেকেই স্বাধীনতা সংগ্রাম এবং দেশের জন্য আত্মবলিদানকারী স্বাধীনতা সংগ্রামীদের কথা জানে।

বারবার তাদের মন একথা গেঁথে দিতে এই অভিযান চালানো উচিত, যাতে আগামী প্রজন্ম ভালোভাবে এই সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে। আমার মনে হয় এই কারণেই এই অভিযান অত্যন্ত সফল বলে গণ্য হচ্ছে এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্য এভাবে পূরণ করা যাচ্ছে, আর এই জন্যই এই হর ঘর তিরঙ্গা অভিযানকে আরও জোরদার করা দরকার। সঞ্চালক সরবজিৎ কাউর, প্রত্যেক ঘরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অভিযান শেষ হয়ে যাবে বলে আপনার মনে হয়? কিভাবে একে সুদূর প্রসারী করা যেতে পারে? রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন, আপনার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্তরে এই অভিযান শুরু হলেও একে গণ আন্দোলনের রূপ দিতে হবে এবং এই ব্যাপারে নবীন প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে আমি আশাবাদী। আমাদের পূর্বজরা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলেন তা সকলের জানা উচিত। স্বাধীনতা অর্জনের পর তা রক্ষা করা প্রত্যেক নাগরিকের সম্মিলিত দায়িত্ব, প্রত্যেক প্রজন্মেরই সংবিধানকে তুলে ধরা উচিত। ঐক্যবদ্ধভাবে সংবিধানের আদর্শ তুলে ধরতে পারলে আমরা স্বাধীনতা বজায় রাখতে পারব। তাই সমাজের সব স্তরের মানুষ যদি এই অভিযানের মূল উদ্দেশ্য বুঝতে পারে তাহলেই তা কার্যকর হবে। সঞ্চালক সরবজিৎ কাউর, মিস্টার অশোক, আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ হর ঘর তিরঙ্গা দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আদর্শের উদযাপনের বিষয়ে আমাদের বিস্তারিত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাজনৈতিক বিশেষক অশোক নন্দন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণী আজকে স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম হর ঘর তিরঙ্গা দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আদর্শের উদযাপনের বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিলেন রাজনৈতিক বিশ্লেষক অশোক নন্দন, সঞ্চালনায় ছিলেন সরবজিৎ কাউর। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠানের বিষয়ে নিজেদের মতামত এআইআর এনএসডি টক্স @gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: 有种情感。পরবর্তী রাউন্ড শুরু ম্যাম।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025 সঙ্গীত নাট্যক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। দিল্লি লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হামলার পেছনে

0: আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লেগাসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত সংবাদে। সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতিরোধের সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে আনা এফসিআরএ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি প্রস্তাবিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পর পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগের সঠিক ব্যবহার করেননি। এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তার এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করেনি প্রতিবাদ জানান। লোকসভা নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খার্গে তোলা এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। সরকার প্রস্তুত থাকলে বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনের লাগাতার বিরোধীদের বাধাদান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
1: অপোজিশন ডিসকাশন সে ভাগ রে থে। পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায়, ক্যোঁকি লোগোঁ নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলে বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বানা করকে ডিসকাশন সে ভাগ রে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নহীঁ হ্যায়।
0: সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের ক্রমাগত হই হট্টগোল এবং সভার কাজে বাধাদানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নিজের দাবি পরিবর্তন করছিলেন। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই রিপোর্টটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ডক্টর লাহিড়ি বলেন, দেশের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন ক্ষেত্র এবং রপ্তানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2025 ও 2024 সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সঙ্গীত নৃত্য নাটক লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। সারা দেশে সমৃদ্ধ লোক সংস্কৃতি রক্ষায় শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হে, ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে। এ জোড়ো সে জুড়ি হুই হে। ভারত জেসে ভাষায়, জেসে পেহনায়, খান পান জেসে আলাগ আলাগ হে, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য সঙ্গীত হার চিজ আলাগ হে। জেসে কি এ প্রকৃতি সে হি এ যো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি হর ঘর তেরঙ্গা .com ওয়েবসাইটে জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি বা ছবি আপলোড করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন শ্রী শাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে

0: নতুন দিল্লির লাল কেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। এবছরের স্বাধীনতা দিবস উদযাপনে বন্দে মাতরমের 150 বছর পূর্ব থেকে স্মরণ করা হবে। এবারের মূল অনুষ্ঠান ভাবনা যুবশক্তি ফর বিকশিত ভারত 2047। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ ঋতু ভকত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লাকে ডাকা হয়েছে। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত প্রসঙ্গে মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জমা পড়া লেখাগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়। তার মধ্যে নির্বাচনের ভিত্তিতে লালকেল্লার অনুষ্ঠান দেখার জন্য সেলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টায় 8টার FM হেডলাইন্স এবং রাত্রি 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই জন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে। সকাল 9:15 খবরের পর ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন বাতিল করা হয়েছে। 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতার রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জেরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে।
1: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে।
0: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরে সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপক তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদে বেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে AQISকে দায়ী করা হয়েছে। নাইজেরিয়া লেগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। শেষ করার আগে খবরের কিছু অংশ আরেকবার। সংসদের উভয় কক্ষের অধিবেশনে আজ অনির্দিষ্টকাল।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রবি কাপুর। मुख्य समाचार। भारत के कुल निर्यात में जुलाई में 13% से अधिक की मजबूत बढ़ोतरी। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में अशांति का मुद्दा वैश्विक स्तर पर पहुंचा। कश्मीरी प्रवासियों ने पाकिस्तान की कार्रवाई और अत्याचारों को उजागर किया। संयुक्त राष्ट्र सुरक्षा परिषद की एक रिपोर्ट ने पिछले वर्ष दिल्ली के लाल किला विस्फोट के लिए अलकायदा को जिम्मेदार ठहराया। ईरान ने अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप के हॉर्मुज जलडमरू मध्य पर पूर्ण नियंत्रण के दावे को खारिज किया। और राष्ट्रमंडल तलवारबाजी चैंपियनशिप में भारत 13 स्वर्ण सहित 35 पदकों के साथ ओवरऑल चैंपियन।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন হিন্দি ছায়াছবি অভিমান থেকে গান। প্রথম গানটি গেয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

শুনছেন হিন্দি ছায়াছবি অভিমান থেকে হিন্দি গান। লতা মঙ্গেশকরের গানটি শুনলেন। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন হিন্দি ছায়াছবি বর্ডার থেকে। প্রথম গানটি গেয়েছেন সোনু নিগম এবং সহশিল্পীবৃন্দ।

শুনলেন হিন্দি ছায়াছবি বর্ডার থেকে শঙ্কর মহাদেবন এবং সোনালী রাঠোর এবং সহশিল্পীদের কণ্ঠে গানটি। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, পরবর্তী গানটিও শুনবেন বর্ডার ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন রূপ কুমার রাঠোড়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায়

সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 90%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 14.9 মিলিমিটার, 8:30 পর বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার। বঙ্গোপসাগরের উত্তর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূলে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে এবং আগামীকাল, যা ধীরে ধীরে কমার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের আগামীকাল এবং 15/8/2026 পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। শুনলেন আবহাওয়ার খবর, এখন শুনবেন আগামীকাল 14/8/2026 শুক্রবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:00 সুভাষিত দিয়ে কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা বর্ষাকালে পুকুর পরিচর্যা বলবেন ডক্টর অর্চন কান্তি দাস, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা মাড়ি ও দাঁতের খেসারত বলবেন ডক্টর তীর্থঙ্কর দেবনাথ, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শুভদীপ দে এবং দেবাদ্রিতা রায়, 7:35 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন কুস্মি সোরেন, 8:00 জানা অজানা, কথিকা স্বাধীন ভারতে রসায়ন চর্চা বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন প্রথম পর্ব, 8:05 নিরাময় ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, এ বিষয়ে সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা, স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি বলবেন নন্দলাল ভট্টাচার্য, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত বাঁশি পরিবেশন করবেন পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ চারুকেশী, 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান জন্মদিন বিশেষ সপ্তাহ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও পৌলমী বাগ, দুপুর 12:00 শ্যামাসঙ্গীত পরিবেশন করবেন সোমা সেন, 12:15 লোকগীতি পরিবেশন করবেন সুতপা চন্দ্র, 12:33 উন্ন জমির দুনো ফসল, পশ্চিমবঙ্গে সুগন্ধি ধানের চাষ, উপস্থিত থাকবেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া সঙ্গে সুব্রত চক্রবর্তী, 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, অতিথি থাকবেন অধ্যাপিকা অনিন্দিতা লাহা উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে থাকছে সাঁওতালি গান কল্যাণী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, তারপর থাকছে সাঁওতালি সমাজের বিচার ব্যবস্থা ও সাঁওতালরা, আলোচনায় রাবণ দাস হেমব্রম, জমাদার কিস্কু ও সীতারাম বাস্কে, শুনবেন দ্বিতীয় পর্ব, তারপরে থাকছে লোকগীতি শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন দিয়ে মাঠে ময়দানে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুনবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা, উপস্থিত থাকবেন ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার পাহাড়ি, লাটবাগান উচ্চ বিদ্যালয় যতীন দাস বিদ্যালয় ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে থাকছে লোকগীতি পরিবেশন করবেন লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ, তারপরে থাকছে 6:35 সাঁওতালি অনুষ্ঠান, সাহিত্য পত্রিকা ও ভাষা সাহিত্য এ বিষয়ে ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডির সাক্ষাৎকার, শুনবেন দ্বিতীয় পর্ব, তারপরে থাকছে লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদার কণ্ঠে। 6:38 কৃষিকতার আসর, প্রথমে থাকছে কথিকা বিপ্লবী থেকে ঋষি অরবিন্দ বলবেন প্রাণতোষ চট্টোপাধ্যায়, তারপরে থাকছে স্বাধীনোত্তর ভারতে কৃষি উন্নয়ন ডক্টর অলোক কুমার পাত্রের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, তারপরে থাকছে

ভারতের স্বাধীনতা সংগ্রামে কৃষি আন্দোলন, বলবেন অধ্যাপক শঙ্কর কুমার আচার্য, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। সাতটায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর শুনবেন দেশাত্মবোধক গান, 8:10 নাটক তিতুমীর, রচনা আশিস চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 9:00 শাস্ত্র সঙ্গীত পরিবেশন করবেন বাসী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। 9:30 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন কুসমি সোরেন। 10:45 লোকগীতি পরিবেশন করবেন সুতপা চন্দ্র। 11:00 গজল পরিবেশন করবেন সীতারাম সিং। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল ও ঠুংরি শুনবেন নীহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিহাগ ও মিশ্র কাফি ঠুংরি। এখন শুনবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামীকালের অধিবেশন সম্পর্কে বিস্তারিত ঘোষণা। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে, শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন কুসমি সোরেন। 6:35 রামচরিত মানস শুনবেন 202 পর্ব। 6:45 নজরুলগীতি পরিবেশন করবেন গীতশ্রী দোয়ারি। 7:10 যুববারীন অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শর্বাণী ভট্টাচার্য। 8:30 ভক্তিগীতি পরিবেশন করবেন সোমা সেন। 8:50 দোতারা শুনবেন নবনীল সরকার। 9:10 রাজধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীত গোল্ডেন ওল্ডিস, উপস্থাপনায় শয়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীত। 1:10 পাশ্চাত্য সঙ্গীত। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের তবলা পরিবেশন করবেন সমীর চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:15, অতুল প্রসাদের গান দিয়ে, পরিবেশন করবেন কুসমি সোরেন। 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুল গুলশন। 7:00 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর দেশাত্মবোধক গান। 7:50 দর্পণ। 8:00 দেশাত্মবোধক গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 9:30 ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। 10:30 পাশ্চাত্য সঙ্গীত। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল শুক্রবার 14/8/2026 গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। স্টুডিও ঘড়িতে এখন রাত 12:11 হয়ে 4 সেকেন্ড। জয় হিন্দ।